0: দিন দাহাড়ে কাণ্ড বিকছ, পাউদা খবর রাত বিচকিনছ, জুন তারা লাগনাই নপাই আকাশ বাট এক এক ফুতিনছ, অঙ্গ অঙ্গ শরীর কো নাপ্তাই নাপ্তাই লুছিনছ, ছয়ন পরেকো ভাগ আফুলাই কৌশিমা বসেকো চিল রুসিনছ, লুছি মাসু সবাই আফাই হাড় পনি নিলিনছ, ডঙ্গুর ভিতর পসেকো কুকুর নিকালি মুন্টো ভুগদৈছ, হাড় মাসু রগত চ্যাপচিপ্পাই সকিনছ, কুরি রহেকো আর্য ঘাট নিভাই দাউরা অব হেরদৈছ, নিভাই দাউরা অব হেরদৈছ।
1: চমেলিকো রাত অরিবিন, এটা সানো রিবিনলাই লিয়ে আমিলে এই কবিতাকে কাসম জোড় রাখতে রে কুনে বিদাহরলে এসরি নে জীবনকো হরেক পাটোলাই অঙ্গা লিয়ে রাখা হচ্ছে, জীবনকো পাটোলাই ব্যক্ত করে রাখা হচ্ছে, জীবনকো পাটোলাই পোখি রাখা হচ্ছে, রোটা একদম মিঠো বিদা রে প্রায় বিদা জুনে মিঠো নিয়ে রে করছে, এই কারণে কি মানে মা আপুলে লাগে কুড়া একদম খুল্লা হিসাবলে সমাজকো রোকঠোক সমাজকো বনাইকো ঢাঁচা ভাবা বাইরে নিস্কের সোচে বাইরে নিস্কের বলিনে করি র চলচিত্র হোস তো সঙ্গীত হোস সায় কবিতা হোস গজল হোস রুয়াই হোস জনে বিদা হোস একদম মিঠো রাখিদিও চমেলিকো রাতো রিবিন মোনা অধিকারীজীবাট। অব একদম পুরানো গীতলাই আমি অলিক প্রাথমিকতা দিয়ে রাখছ, কে নয়া পগমনি শুনেছ তর পুরানো গীতলাই মৌসম সঙ্গে আমি বক্নে কোশিশ করছ, যদি চোট দিচ্ছ ভক্তরাজ আচার্যজীবাট।